0: 하카 프로그램 문다 그 잔미엔 니런만 원람시피 야가 징크란 나이바 게돌랑 카르프란 밧 니던 루반 펜싱아우 야게 징르와이 나이 베리거스 러브 소클랜 Dementapan in pensungun ospi. Yakni kejengkren na iba kidolang karperan halor kapang. Uknyang uba penjat. Lani pendu ya uriu hadem.
1: Mentaka jenmiat ngini kren halor uni uknyang uba penjat lani uba pendu iu rohadem. Kekerteng sayan kejong u lani ke scientific name kadai uspodoptera frugiperda. Uni uknyang udai ubami tenrai nakatain sabngi lani Amerika. Ulanang yaipur sekiri jong kedoba Afrika bat Asia bat ula wanra e kejing duknong kebakra waka yok kekot. Kejing boy jong uni uknyang fall army warm lalap hagi jingtong jingtap hadu palat sanpo teli kiri lengba ki arteli ki doba tang hapok ke arsenem. Kejing lap ya uni uknyang fall army warm Lasyam hakari India hau benai jemang arhajar khatpra bat ke jingwat benia ispang uni uknyang kalapen pau ba uni uknyang uba boy hau jingtung rohadam ha India uye snow orenjub lang bat utu ubadon hakari Florida hakabat upenjot ikiniki kebah. Uni uknyang fol army warm umdei ba upenjot tang yu rohadam nre udei uba bam yishibun kijat jingtung. Tinginya pai mentah ispang kidak kishin ban itu benia yu uni uknyang fol army warm. Sautli kidak pelon bahe haga jing penbet ke bah saudong haga benta ke bah selor jong kemet. Sautli kidak pelon kibarit haga jing penbet ke bah long saudong haga wepat ke benta ke bah selor jong kemet. Kadak haga dur ke bah kongpong jong udak to wai haga benta jong kekli. Ulan ubali belar-belar haga benta ke bah kam selor jong kekurung. Ulan ubali belar-belar ke benta ke bah selor jong kemet. Ulan uba kamerben haga benta jong kekurung bat ke benta selor kamet ke bakam syai. Nangta, kajingpau jong kipeleng jong uni uknyang fall army warm. Kalong ke bakam jenjar ban penyepir ki kenton peleng jong uni uknyang na kiwipat ki jat kenyang ki besiriem ki bangilak ban siam ho jingtung rohadam. Uni uknyang ujukha peleng ha ki kenton ha ki benta ke basyapok jong usla lani jentang. Iki peleng lak ban kha ha ke bah si sertap ni bun sertap. Bat karong jong kini ki peleng kalong rong makhon harangkat bat ke jingsop ki nyuklung ni ki treng ni teng-teng klem ke jingsop nyuklung. Nangtang ini keren sepang ki kerdan jing im jong uni ufol army warm. Haka puar buulang peleng hadien saw lani henri usngi ki kelak kesan no. Bat uni uksan yonda ulo ami une hadu kat saw hadu kat nyo sengi shua buun kelak nyanglong. Bat uni unyanglong une akumbah nyaw hadu prasngi shua buun kelak tabalong. Bat kini ki tabalong anda kilami ki im hadu nyaw hadu kendai sengi. Ka tabalong kentai galak bankha palat ia ka si hajar teli ki peleng ha ka si renjub ni bon renjub ha u jingtung rohadam ni ha ki weipat ki jat jingtung. Ka jingsan ka benungkong uksan fall army warm ki ksan khun rit badang shumi na ki peleng ki bam si jaka ha ka si liang jong usla ni syapok u jentang bami selalung. Bat suki-suki kipur sya uwaipat ujingtung lengba karukom ad leir. Nangta, kidak kisien kibapau nungkong na gajing penjulur uni uknyang. Kajing long stang kisla kum kekot sada. Kajing san kabaar uksan fall army warm. Hakaba ki ksan kun kilong kibaklan bor ban bam bat kilaru ban penpeit liu kibarit-barit hakisla. Lani penlong stang ya kisla kum kekot sada. Kajingsan kabalai basau batsan uksan fall army warm bun sien hi kiksan he kisngutnat bansyong ban bam hakhap ujentang bami lung lani chapok kamet jong ujingthung bat la banyu i yashibun kitliu gi bakham he lembat ka jakhlia jong kini kiksan he kajing pher rong uksan jong u khnyang fall army warm kini kiksan ki penmi ye ki rong ba pher bat kisngutnat banri tengen ha gi benta Basyapo haka puar mensengi. La ru ban yu'i haki kum ki et kurat haki sla, ki balong ka jaklia bala terkong bami na kini kiksan, ki bala ban yada yaki na ki weipat ki jat kenyang baper badon hakamariang kibala aru ban penyap yakini kiksan jong ufol army wom nangta kadon gajinglong ka bakarpang jong kini kiknyang ru hakaba kiyabam para jaj kadon gajingyabam ka bajur para maki bonsin uksan bakhamhe ujubam yu badang khamrit batkani ka penyap her yaki na uknyang tru army wom uksan balasan bat unyanglong jong uknyang fol army wom bonsin kiksan kibahe kijusu tenat banre shapo ujentang bami slalong bat onda gilasan pura bha ki hap no shapo ka khndo banlong nyanglong kini kiksan kile kumno onda kila kham he karta kituj lani kipar syaka jaka badon uni udonot jong ruhadam bat ulit syong hangto ban penduk jaj ya utu udonot jong ruhadam bat kepenlong yu ruhadam bo unum he syu temuntapat ngini kren sepang kilat jingeda bapher bapher banyada naga jingpul julor jong uni uknyang kumno ngini khoni u don kam yaga jingpulan kebasani bha banyada yaka jingmi jingroi bat ke jingpun julor uni ujaj kenyang badaka juku puaru ban perkhat benia ya kilat bangila ban sim khnang ban yada ya kamariang kilat jing yada ba pher ba pher katkum go jing patha ka sarkar kme gari india kalong kumni harum la kulum lang ya kilat jing yada ba pher hak ki henriu benta ka benkong kilat jing yada ra ka khmi benia na ka por sa ka por ha ka jakarep la ni ka baki khot ka monitoring ka ba ar kilat jing yada da ka ba wat benia ki khnyang ha jakarep khnang ban yo jing tip ya ka jing sha penjulor ha ka baki khot ka scouting kilat jingeda baya trailang bat kemariang lani ke cultural control. Kilat jingeda da ke bapendun kam da ke keti bat da kitiar lani ke mechanical control. Kabasan, kilat jingeda da ke bapendun kam di kedawai badon pengit jingim bat ki kenyang ki bolong ki perlok jong unong rep. Lani kata ke bio control. Kalat ke bahanriu pat kade kalat ke bakhaddu. Kilat jingeda da ke bapendun kam di kibi kenyang lani ke chemical control. Namar kini ki khnyang fol arimum lada kiwan, kiwan shiken hun, bat ke jenjar bahaya ki ladang imla ban, a jingeda naduk ke benengkong. Haka jing kmi benia lani monitoring, ngihap ban penyeng di ki shirip lani kita ki pheromone traps, kumba santali haka si ekar ke jakarep rohadam, bedah ki jaka bala bandon ke jing sapriang jong uni uknyang, haka ayom thung bat kumju ru haka ayom bumdui thung ban tip ya ke jing don uni ujat kenyang. Nang tangin nye kren sepang kilat jingeda baya terelang rengkat bat kemariang lani ke cultural control. Puk jeliw ya ke jakarep shua ban bet sembai. Kani kalak ban penmi shalor kendo ya ki sop kenyang bari shepo. Bat ikini ki sop kenyang lak wan ban ban wan bam da ki sim lani kilak ru ban nyap haka bor jong kesengi. Ngide ban tung haka por babiang bat tung renti. Bat ru ngide ban tung ban rap lang ya uruhadam bat kikinja jing tung rembai. Nuksa uruhadam bat upers bin. Lani ukun jato. Penyang dikidiang hegi jakarep ban yuk syong yuk adam kisim bubun jat bun rukom. Kenang bakini kisim kin sabam kelai kini kiksan. Penyang kumpah shiphoutli kidiang haka si ekar ke jaka naduk kapur badang rit ujing tung haduk bula hek shibnai. Nang ta sakawai, narut nakiar jong ke jakarep. Ya uruh adam, ngihap bantung dikikin jap lang ki bajrong. Kumpah lai saubun bat hakini ki pelang ngidai ban senrej. Da kadawai NSKE, lani kata kadawai NIM, lani kata NIM oil, haba ngiyoi kidak kishin ke jingsyak penjulur uni uknyang army wom. Kerukom rep ke bekhut haka puar ke babiang bat ke jingai kidawai kisbok haka rukom ken ke babiang. Nangta ke jingrep ikisembai hybrid kibadon ya ke jingsop ke baka kalak ban penduna ya ke jingsyak penjulur na uni uknyang full army wom. Mentang nyekren sasipang kilat jingeda da kabah pendun kam da kikti lani dakitiar lani ke bangi khot ke mechanical control usla lani haka jaka bodon do not ni haban ber dikini ki siap turkhong hadian balai i lani ngila don ni kata ke jingtip ula don uni uknyang full army worm khat santli haka si ekar haka jaka rep nangta ni haban the da ka khndo khti lani da ka khndo ko bagar khyang ru na ka tu ka ju ka jaka ga bapi thung yuro hadam thep hapo ka do not jong ni ur hadam namar balai don ka khndo hapo kituki do not nangta kajingrap ka babenrap yaki kenjar mbai khenang rengkat bat uruhadam kolong kawai nikilat ba buun ban penim penek bat penroi gijat kenyang bapir kibolong kipurlok jong unong rap lani kita ki natural enemies. Mentang ngin nyekren sepangka biocontrol. Ngin hap ban penlaik diki kenyang trichogramma প্রিটোসিয়াম লানে টেলেনোমাস রেমাস কুম্বা সানফো জাহাজার তলি হাগা জাকারেপ বা হে সি একার মানকাতয়ৌ লানে লাদালাপ কুম্বা লাইতলি কিথা বলং সেনরাং বলাঙাত হাগা সিরেপ বলাবু নীলা রোবন পলাই দিগিনি গিজু কি খিয়াং কি ত্রাইখো গ্রামা প্রিটোসিয়াম লানে টেলেনোমাস রেমাস নীলা রোবন পনকাম দকিনি কি কিনজা দাওয়াই ফিঙিত জিং ইম কুমুমেটারেজিয়াম আনি সোপলি উবা ফিলা বানিও নাগাতেকা অফিস স্টেট বায়ু কন্ট্রোল ল্যাব হপো সানমের অপর শিলং নিন আয় উনি কুম্বা সি সমাজ হাকা শিলিটার কু উম দাগাবাত হে সাপো অজুং কিসলা বট কি জিনতং কুম্বা খাতসান হাদু আরফসান সিঙি হাদিয়ান বলা দপথুং নংটা নীলা বান সেনরাইদ্রু দা উনি বাসিলাস থুরেঞ্জেন্সিস কুম্বা সিতং সমাজ হাকা শিলিটার কু উম বাদ নিত হে হাকি নিকি স্লা মন্তা শুয়া বাঙিন পনকুট কাতু কাতনি কিমাত বকংসন সেনরেজ ইগি দাওয়াই সপো কি স্লাব কি জিনতং বাটকেন মাও বান সেনরেজ হাকা পোর স্টেপ লানি হাকা পোর জানমিত বানিয়ালে পরশা ইউনি উখনিয়াং দনকাম ইগি জিং ত্রেলাং রংকাত বাট কি নং রেপ দাকা বা আই কি কিনজা আওয়ারনেস বাট জিং টিপ দনকাম বানিয়াদা উজিং থুং হাকা পোর গা বিয়াং বানলাই নাকা জিং সফরিয়াং জুনি উখনিয়াং সিকিউই পট কি জিং থুং বানওয়ানরা ই কি কিনজা আওয়ারনেস লেনে ট্রেনিং হাকি বাবুয়ান বলাং কি বাইয়াদৈ কাম বাট কি নং রেপ বনপন্ডুনা ইয় উনি উখ্যাং দনকাম ইয় গজিং ত্রৈলাং জং কি নং রেপ হাকি সিনং খুবলি সিবন
0: পারলং নং স্নাপ বাতখাম তামে ফি কি নং রেপ নঙিত ফিলোই জুমন্ত সিবন হালর কতু জিংক্রেন উখ্যাং উবা পঞ্জত লানি পন্ডু ইয় উরু হাদেম বালাক্রেন ফি দিবা কেডলাং খারপ্রাণ

কনিগরিকা আকাশবাণী শিলং খুবর বেটপুলি রাখা জুলিয়ানা পলিং কিমাত বকুসানচং খুবর উমিন্দ্রম বাদুকরি নরেন্দ্র মোদি ওংবাকা সরকার কলাপুট খুববর ইকি সামলা ইকি কিনথাই বাদ ইকি নৌরম হাগিনি আর্স নামবলাদম কি নয়ালাম লাইর ইয়া কাজিং আলন্তি চৌ উমিন্দ্রম বাদুকরি নরেন্দ্র মোদি হা কাজিং সিনশার কাবাখাত আর্স নাম বাট কাজিং আইটি চৌ উ ইয়া বিকশিত ভারত আর হাজার সাপুঞ্জ পিনমি বাস ইলেকট্রিক জিল্লা মেঘালয় হপোক স্কিম পিএম ই বাস সেবা বট পিনখলাইন মেঘালয় ইকি জিং তৈ বনিয়রাব হাক পুলি পুথি হপোক প্রোগ্রাম পুলি পুথি চৌক মিশন মিনতানি ফাই খুবর কী বাবনে উ মন্ত্রী রম্বা আদকরি নরেন্দ্র মোদি নেগসিউল অংবা সরকার উল্লে শিবন কি এই কি এই বান পিনকুপ বর ইকি সামলা ইকি কিনথাই বাট ইকি নংরাম চৌকিগরি হা কিনি খাত আর সিনাম কি বালাদাম হাগ জিংথং উ হগ্রনসান সোশ্যাল মিডিয়া উ মোদি উল অং দাকা জিঙ্গুরখু চৌকি ইগুয়ে পয়সাও বিলিয়ন গোট কি নং সংসং বাট কমিন সিএম জং জাত বিরিও ক সরকার কলা আইটি লুট সাকা জিংসানিয়া করয় ক পার বা কভা কমিয়া চৌকি পাইবা উমন্ত্রী রম্বা আদো লকডৌরু বা কুমকা জিংমি না কিনি জিং প্রশাং বাকলাম সঙ্গে মন্তা গরি কলা ইয় ইয়া কজিং লং কথমাই হাক পথে নদু কি জিং তৈ হদু কজিং কলা হাক ডিজিটাল উ মোদি উলাপন পাও বাবন পন উলং ইয়া কজিং কু জিংমু জংকরি কবলা কিউ ক সরকার কন্যাই বিতেং মনিয়া শখমান ক্লাম সঙ্গে হা কিনি গন্তি জং কজিং সক্রি কজিং সিনশার কবা বট কারোয় কপার লাথুং কুমক ডেপুটি কমিশনার নর্থ গারো হিলস ডিস্ট্রিক্ট রেসুবেল পারা ইয়াকা মেরি সন্টি এন্ড মারাং আইএএস ডিরেক্টর কা মেঘালয় স্টেট লটারি বাট জয়েন্ট সেক্রেটারি চৌক জিল্লা মেঘালয় কতনাথ এক্সাইজ রেজিস্ট্রেশন ট্যাক্সেশন বাট স্টাম্পস কনি কন্ত্রী কা মাদোর হরংকার কিবই পাকি জিংপথা উ সন্দীপ শর্মা না মেঘালয় লো বনখোর ইয়াকা তাকমাক সিয়ার না কবন্তা কে ইন্ডিয়া হা কজিং এল একাই কেটল বেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আর যা আপন রিও হা শি সানাও মোলডোভা হাবায় খুন ইয়াকা আরপুসাও কিলোস না ছাফ মারাথন উ শর্মা উলাপন্ডম ইয়াকা জিংলে কায় কাবাহাদু লাইফো লাইস পাসিন হা কা লাইফো মিনেন কাবালা তাম ইয়াকা জিং জব কাবা রিম গজং উ মিনশুয়া কাবালং আসপা আরপুপরা কনিকা জিং জম কদে কাতাক মাকসিয়ার কাবা নিংকং এ জং উ হাকা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বাট কাবালাই কাপ্রথাই কাবা ওয়ানরা ইয়াকা জিং সরং ইয়াকা জিল্লা মেঘালয় বাট ইয়াকা জাইবেন রিও হাগনি গসনি জো স্নাম আজ আপুসাও নরেন্দ্র মোদি উলাবাম সমাই কুম উমন্ত্রম বাদু হাকাসিন কবালাই লাইসিন অন্তর কবালং রু কুম উমাম জাম বকংসান হাকাসাইন পৃথাই চংকরি ইন্ডিয়া হাগনি গপর কা সরকার ক্লাবতেং মনপ্লে জিমন হাকারয় কপার হাক জিংতে হাক স্কিম জিংরাম কা জিংপনি কাম বট কা জিংদে বট কিরি কপৃথাই উমন্ত্রী কম্পো ইয়েন জং কা সরকার পদেং অমিত শাহ লাপন পাও বাকি খাত আর সিনেম জং কজিং সিনশার বালায়ালাম দ উ নরেন্দ্র মোদি লাসাখি ইয়া কজিং ভা জিং মিয়ান না কবেন তা কি বদু বট কা রয় কপা রু হা কজু কপর উ মন্ত্রী কম্পো ইয়ে উ মন্ত্রী কতনাথ ইয়াদারি উ রাজনাথ সিং উলাই রো ইয়া কজিং লং নংলাম জং মোদি দা কব অং বা কা জিং পিন কলা দুর থমাই ইয়া কজিং সিনশার লিং বা কজিং সক্রি বট কজিং পিন রয় কব কন্থুপ লাং উলাবনরাব রু বা কজিং ইয়ালন্তি সক বিকশিত ভারত আর যা সাপুঞ্জ কপিন ই ইয়া কজিং লং নং ইয়ালাম কাবা খলান কাবাদং ইয়া কজিং ই জিঙাই বট কাবা বুট নিংকং ইয়া কাজ বন রিউ বট কাবান পিনখি ইয়া কজিং কলা চংকরি ইন্ডিয়া নং নি শখমান লাপলং ইয়া কজিং ইয়ালং চংক